0: দোয়াগানো কে ডের ডের ডের ডের ও ডের ডেরিয়া সাথে দলয়েলা পামান
1: উইল বি ব্যাক ব্যাক ব্যাক right after the commercial break.
2: The allopathic or the homeopathic, the dwano ilajunna na umideshu bimarano da para the umid zere. Haider Mumann homeopathic general hospital kho pe khabar na, balki the